দাইনা নৌশিরা তো নৌলো যাই এ মায়া লাইলেরা এর না যাও ভানেরা নৌশিরা কো নৌলো যাই এ ফের ভাই ও ভানি সধাই রু না পারমি আবালাই ভেদ ঘাট না হো সাই ঢোকাকো কামরো যা তিম্র রা হামরো আবালাই ভেদ ঘাট না হো সাই।

তাল দি ঘর বনায় থাও রে ঘরে মাছি হাসি ঝাক নপত্তা কোকি না হেরে ভয়ে হিলা ঘরে মাছি হাসি ঝাক ইন্দ্রলার কে জবান খেরে।

0: কথা কথা হয় তো
1: এটা ও এটা
2: ওরা
0: রোপা রোগ কামই ছ বিউ ফালে তো ভগারী বনা তো কেউ পার কে এস
1: রোপাই
2: ভাল হাঁসই মিঠো
0: বরু তে ঢিল খেলি হয়ে বরু দোহরি বড় গীত গা খেল না তো
2: খেলি হো
0: তো বাজি হো
2: ঘিটিয়ার
1: লানো

সাকেরা ঝান্ডাই কাকো খেরা ঠুলো ঢুঙ্গো গলাদাই ভোকো পের করন কো লালসা ভানে থানকো আকো পুসার হলাদাই

বনায় থাউনে ভরে মাটি রাখি যাক নপতা গতি না হেরে ভয়ে হিনা ভরে মাটি রাখি যাক ইন্দ্রলার কে জবান ফেরে জান লাগে সদাইয়ার চৌথা সাক্ষাৎ

ছোট খিজনে মাথা ফোট তিনু তিন লাই দিনা হেলাই নুনা মিঠো ভট চোখে পালতাতে অঠক তিনু তিন লাই দিনা হেলাই তিনি আপে বানা কে গারাও তা ধানা তিমরো মান পেটলিনা মায়া কো হাসে মন পারে কো।